আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। গ্রানো কদরমন্দ আওরিদুন কো হাজির ইমকারী নাইতুল্লাহ, তাসো আওরে রেডিও আমানত 88.4 করক দা তাজউদুল কুরআন প্রোগ্রাম লাকা সরং ইউ তো সিদা পাতো জে হর জুমা রাত ও জুমা পাওরাজ پابند یوی بجی نا تر دو بجو پر دغا پروگرام چی دا آغا کی جی نونن ها دی جمعرات و رز دا نو دی پروگرام دی تجوید القرآن ابتدا و خلو و تلاوت کلام پاک سرا تلاوت کلام پاک کی بو سورة العاديات دا پو مشق سرائيو أعوذ بالله من الشيطان

0: ধরেন এটা দ্রিমি চিকেন মাসা ইউরোপে পোষে এখানে বাদ কারক এরিয়া সে মিশাল দে কারক সিটি এরিয়া সে উমর গুলাই সেভ দা 22 গ্রেড
1: সাপ মিশাল
0: কমিশনের গিফট এলান কড়াই তাইনি মিরা গদিত দা বেরসি
1: বেগাম ওরা কলাই দা
0: দাসে হামেদ দা দাসে কারিন ওর হেতাব দা সে মেন পার্টি নো সাথে পো
1: ওর সাথে আগে তে কিমনে ইকরাম সাথে জরুরত নি আগাল রেডি রেডিও ওরবি
0: দাসে দোকনা
1: জি
0: এগে তে দগে মেসেজ জরুরত ইয়ানি সে প্লন কিতা বেতে গিফট বের কা
1: জি
0: নি রেডিও রে বেদরি সে ইয়ারা প্লন কিতা এস কাচা মেসেজ সে জব সাইদ এর কড়ো এ হল দগে ইয়ান দগে সাইড না
1: খাম খাম মেসেজ জর থাকে
0: মেসেজ বউ তো কি চারা প্লন কি সাই জব রকড়ো এখতা দা গিফট বের
1: বিলকুল আর রেডিও ওরবি জানা দাস কিমনে কান দরনি আগে তে প্রথম মেসেজ ইয়াতন ورتাকো দাস একলা টাইম তারিখ বে ইউনিম কাস্তা মেসেজ নো কি লাকা তারিখ তে বৈ তাবলো রজ চিকিম নি গনা মি রিওয়ার্ড ফরকি দ গোলশন কি মো ফরকি উইনার গলি ওয়া বিহামেদ বৈ তাবর গলি ওয়া দম দম মেসেজ নো ورتাকলাই হামেদ খান মাশাআল্লাহ গিফট চিকিম নি আগবর করাই ও দে সারা চিকিম নি গনা জোন চি দ নবরান কিম রোড দাই দ এরিয়া কিম এড্রেস তে কি মা দে ডি খান কিম রোড দাই বানি দে লকি মারওয়াতে কি মেন রোড দাই দ এড্রেস সর শামিল কা দে বানি এরিয়া চিকিম নি
0: দ বন্ধ হো শতমাস জন স্টোর ডট ক্লিয়ার এসে
1: মি ডট ক্লিয়ার এসে জি
0: ডট কি চাক দানা এসে
1: জি
0: শতমাস জন স্টোর সারা
1: জি
0: সারা মোহাম্মদ আমির বিক্রি দো
1: জি
0: নগে সারা মিস্টল প্রোডাক্ট মিলে বেরি
1: জি
0: দে হাস্তে মিশ পেলা কেশে ইসমাইল হেলে এরিয়া সে মিশ সেকা ও জরুরি
1: জি
0: এসরার কসমেটিক সারা দে মিশ এশমা কসমেটিক স্টল প্রোডাক্ট মিলে বেরি
1: মাশাআল্লাহ
0: দে মিশ পাহাস আড়েশে দা
1: জি
0: মাশাআল্লাহ দের জিত সেল কাই
1: আচ্ছা
0: মাশাআল্লাহ এর মাশাই দি কোন
1: কি মারি দা মাশাআল্লাহ
0: ইসমাইল হেল দে তো বজেন সে নিউ এরিয়া রগলি
1: না নবি না কত ওশলা চি দা দে মিশ কলাই দাই বাস বেদা সে কেনা কলা কলা দাস দরখা তো কে জি
0: মির ওয়েলকাম ইয়ে মিরা ইন্তজার কইছে তো সেটে মারছি
1: আচ্ছা দেখে বনা জকার দরিমা কেন মাশা জি কিম নি কেনা দাই তাজি কলাই দাই বর সারা জি কিম নি কেনা আখির হল হদি দেখে দেখে চি আখির হল মাশাআল্লাহ ডাইরেক্ট দি কান দরুন দি
0: তাজি কলিশে দে হামিদ মোবাইল জোন সারা
1: জি
0: আজি কা মাশাআল্লাহ দাইনি বল দে হামিদ মোবাইল জোন দা
1: দে
0: মোবাইলে দি কোনি দা
1: জি
0: দেখে নে এলাওয়া জানবাজ
1: জি
0: দা দে টিকেটে কারোবার কাই জানবাজ
1: আচ্ছা আচ্ছা টিকেটে
0: কারোবার উমরে টিকেট ভি দে ওল টিকেট ভি কেনা বার খালক সিখ দরি দা টিকেটে কারোবার কাই আলহামদুলিল্লাহ ইমিজ এশমা কসমেটিক টোল প্রোডাক্ট মিশরা মিলে বেরি
1: আচ্ছা
0: জানবাজ
1: জানবাজ মোবাইল
0: বিলকুল
1: দেতা ইউ দি মিজ অবল হামেদ ও নসিম মোবাইল জোন দি দা দে এশমা ডের মুশিন দি কান দরুন এশমা
0: প্রা দা গাসি দা হামিদ মোদ তাইত কা
1: আচ্ছা হামিদ
0: দা গানে এলাওয়া মুদাসির শপিং সেন্টার দা দে ইগসারা পলিয়ার ভার্সি স্কুল
1: আবিগুলা মার্কেট কে
0: বিলকুল দা গা মিশরা মাশাআল্লাহ
1: আলহামদুলিল্লাহ
0: মিশতা বাচ্চা দামরা ইউ দে না মিশতা সি হাফতাবার দগে ও দগে না এলাওয়া চে গরিবল তো কিমিত কড় গরিবল সহ মিনাওস কলাই ওর উই কা দগে রিয়েশ সে করবি মাশাআল্লাহ দসে কাস্তার কলা কারিন ওর খেতাব চে লিয়া মিসাল ওমর গুলাই জি লিয়া মাওলানা আব্দুল হালিক সে দশাই দি মিরা কিম আন্ডি ওল দা লিয়া কিম মেন মেন পার্টি দো দানিয়াল কসমেটিক্স
1: দানিয়াল কসমেটিক্স
0: দের জবরদস্ত মাশাআল্লাহ ও দগে না এলাওয়া জুবের কসমেটিক্স তা
1: আচ্ছা মাশাআল্লাহ মাইদোনা দসে দি
0: মাইদোন দা মাইদোনা আড়া গরিবলা
1: জি
0: সেই দো সে কামিজ মিসাল মিরা ওজরি মেচান হেলে সে বারাতি মেচান হেল সে গলে পো ইগো সাইড সারা চিকি মাইরি আর দরিমি দে গরি বলে শামসি হেলে সারা
1: বিলকুল
0: দগে সে মিস সে সেমরা ওজরি দানিয়াল কসমেটিক্স সারা দে মিস্টাল এশমা কসমেটিক্স প্রোডাক্ট মিলে বেজি
1: ও দে সারা জোন ছে দে কিমো দে উমরেল কিমো কুপন কিম সিস্টেম শের দে দা কিম কিম দি গন্দরন সারা লাকা মেন কিম দে খপল টোকন শের দে কিলা সে বল দে শো গুসি প্রোডাক্ট ও দে শের দাউল গড়ে
0: বিলকুল মিস দেশ না দা ডেরা বেহতরিন খবর দে উকড়লা
1: জি
0: চে এশমা হারবাল আইল বন্দে দে উমরে প্যাকেজ লাগি দলা দা ইনশাআল্লাহ আন গরিব আদো
1: জি
0: মিস বানি ড্রাভে বরাবরি লাগি আদো আন গরিব আদো উমরে দা গা সিস্টেম আল্লাহ হোশওয়া দি চি কিম দি কান্দর সঙ্গা হারবাল আইল ও হলি কোপন দে সঙ্গা জমা কাই
1: জি
0: সাইদো ইনশাআল্লাহ জু পপলা বন্দে দা কোপনে দে হার দি কান্দর না রউড়ু চি কিম দি তো খোদা খবর করে চি মেন কিম দি কাদো
1: মেন দি কান্দর
0: টোল দি কান্দর দি মিরা মেন দি কান্দর দি কিম দি মিসাল দে
1: জি
0: এগসারা পেজানি মিসাল দা দানিয়াল কসমেটিক্স মে গরিবল এরিয়া সে তো জগেন এলাওয়া চি কিম দা উরুসা শপিং সেন্টার
1: জি
0: বা কিছু দাম ইঞ্চি সেম রা দিকান দরন দি মিরা পা হারবল আইল বনে পটোলে বনে মিসাল মিরা দা
1: স্টেমালাই
0: দা লাঙ্গি দা
1: জি
0: দি আর দি কান্দর সঙ্গা কা দে মোবাইল ওল দা কা দে কিম দা কবাডি কা দা কা আর
1: তা
0: সিরফ দা কো পনু সঙ্গা জামা কি জমে ইনশাআল্লাহ দা জে মরি মই
1: সেচন দা পাই দা তা তো আর চা আদা খাওয়ালা খবর আমি দা তকলা কা দে ওয়া পাই কেন দা প্লন কা দা শাই কেন দা কিম দা পাই তো সেচ দা তা আর চা হ্যাঁ
0: না দা সে মোবাইল চে দে কিম দি কান্দর সঙ্গা দি মিসাল কা সবেরা বাদ সে ওয়াট শপিং সেন্টার দা কিম দি কান্দর সঙ্গা দি কোপন জামা কাই ইনশাআল্লাহ দা জে মরি মই চিজ উই এগনা
1: আচ্ছা
0: মাসা پروڈکٹ ملے بھی تھری اسٹار بکری دے سر ٹول پروڈکٹ ملے بھی